0: ত্যাবামিহুম বুনাইচ্ছে সিরু কুরাশে নুয়তা এফাল কুরাশে হামাকাশ্বরুম একলাঙ্গে হিতাউগা ওয়াহা কামে মোলা দেন মডিগুম বা রসকলাঙ্গে
1: আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর
0: হরিহা তাকেচ্চেন হেদ্দেবি রসকলাঙ্গে এতকেতি দেন মডিগেন ওয়ানেহি আদি একলাঙ্গে ওগা অন্তকম বড় মোলা দেন মডিগুম বা রসকলাঙ্গে

ফাহে এউরেন নং এ ওয়াদু কায়রিম ফেনিজ্জে হিন্দু কাফির মি হুঙ্গে মুন থাকং হিতাম এবরে কল্লিবি গেন্দানেতে আদি অঙ্গবানেতে মি ইথে ব্যা মি হুং এদি গোয়া খাম গাবি খান থাকে

0: দেবড়ুয়ামুং হিঙ্গাউড়ে মিহায়
1: মন্নাইল লিল খায়রি মুতাদিন আসীম
0: হেওকান্তম মানা করুং গিনা হাদ্দু ফাহান আলা ফাওয়া ফাফ করুং গিনা মিহায়
1: উতুল্লিম বা'দা যালিকা জানিম
0: হিং হারু মিহায় এহুরিহা খামকা ফাহুগা বাফা নুকাশাওয়ার দারিয়েকে
1: أن كان ذا مال وبنين
0: এনাই মুদাবেরি আদি দরিন্তিবি মিহক ভীতিয়ে

0: আমের দুয়াহা জেহেন দিন কাশাবার ওয়ে দেমি অন্য আহদ থাকে তেমন রসকালা আগে হাজরতুম তিয়াবা মিহুন না বানি হিয়ে হামা কাশাবারুম তিয়াবা মিহুম হুকুম কুরা গুইতং হুরি হামা তিয়াবা মিহুন না সে
1: سَلْهُمْ أَيُّهُمْ بِذَلِكَ زَعِيمٌ
0: خَلِيق فَانُ اِوْرِنَّا سُوَالِ كُرَوَّا بَلَّ وَاشِ اِوْرِنْ كُرِ اِكَمَ جَامِنْ وَاهُشِي كَاكُهِيِّ

আদি মালায়েকাতুং এ উডুগে খংকলতাউ গাতিব্বাবানেতে এ দুয়াহুং কালেগে ফানুগে ভেরি রাসকালাঙ্গে আরুশ ফুলু এ উরেঙ্গে মাতিগা উফুল্লাবানি আব মালায়েকাতুং নে এ দুয়াহুং হিসাবু বেল্লু মাত্যাবামি হুং হুশাহুল ওয়ানতে তিয়াবামি হুঙ্গে ইভেস কামে বংহানায় নুয়ানতে

0: দেং হাইদ্দিহা মসুগে দিগুমেন হরি হিল হিলা গা এনা হিল হিলা জাহাসে
1: ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম
0: হামাকাশরুম এনা আল্লাহং ঈমান ওয়া খামগাই নোয়ে
1: ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বাআমিল মিসকিন
0: আদি মিসকিনুন খান দিনুমাকা এনা বার ওয়ালা খামগাই নোয়ে
1: فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
0: فَهَ مِيَدُ مِتَاكُ إِنَايَكَ رَحْمَتِ رِيَكُنُوِ
1: وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
0: أَدِ غِسْلِينٌ مَنْوِي إِبَاهِي نَرَكَاغَ أَهُلْ وَرِينْغِ گَايِنْ أُهُرِ فَادِيَ مَنْوِي إِنَايَكَ خَايِچِنُوِ
1: لا ياكله الا الخاطئون
0: كوفر منوي اينو كانته

0: ফাহে তেবা মি হুন্না ফেন্না থাকে চাই তেবা মি হুন্না নু ফেন্না থাকে তে গান দেবা ওয়াহাই করবা মে
1: ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম
0: হামা কাশওয়ারুম এই মা বেগম ওয়া রাসূলক এবাহি জিব্রিল গে ফান আল্লাহ গে হযরতুন গেন্নবি বাসফলে কাং কাশওয়ারে

0: আদি হামাক সরুম তিয়াবা আমি হুঙ্গে তেরেন দোগু কুরা বয়কুয়া খন থিমন রসকলাঙ্গে দেনোডি গেম্বামে
1: وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ
0: আদি হামাক সরুম এ কুরআন কি কাফিরুঙ্গে মচ্চং হরি হিতামাই কং কশবরে
1: وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ
0: আদি হামাক সরুম এ কুরআন কি ইয়াকিন বেগেমবা হক তেদুকং কশবরে
1: فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
0: فَاهِ كَلَيْغْ فَانُغَ وَرِ مَيْمْ وَنْتَ رَسْكَلَانْغَ إِسْمُ فُلُنْ كَلَيْغْ فَانْ تَسْبِيحْ وِدَارُ وَاشِ
1: بِاسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
0: رَحْمَنْ وَنْتَ رَحِيمْ وَنْتَ اللَّهُ غَ إِسْمُ فُلُنْ فَشَاغَنْمَي

মিহেকু ফরস্তারাগে গথুং আজাবাখং এদি গবি এই কাফিরনং আইস জেহেনে আজাবেকে উডুতাও গেবেরি আল্লাহগে হাজরাতুং আন্না আজাব দুরুকু দেনে হামা একা কোয়েশনুয়ে।

0: ইউরিং একাকো আনেকাকো ফেন্না আনে গুইম মেদুয়েরি খুরাব্বা আনেতে এ দুয়াহুগে আজাবুন সালামে বুমা কুব্বেরিয়া এনাগে দারিং ফিদিয়া ইগে গোতগা দেবেন নামে হিতা একামাং এদেনেতে
1: ওয়াসাহিবাতিহি ওয়াখী
0: আদি এনাগে আবিমিহা আই এনাগে আখুসমে
1: ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউই
0: আদি এনায়ং হিয়া ওয়াহিকন্দে এনাগে গাতিমাগে মিহুসমে

0: জমিহুম আল্লাহ সুবহান ওয়া তাআলা বাওয়ালি ফিত্তাহ বাদল করে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দিন এমিহুম হির রুহে গতকা বাদল কফাওয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমমে ফাহুকে রিসালাতাগে ওয়াডাগে নেম ফাহু দেন একালেগে ফানাং ঈমান নোয়া মিহকি এই আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দিনং ঈমান ওয়া মিহেন্নো একালেফানো বয়ান করবাফা মূসা আলাইহিস সালাম তাওরাতাগে ওয়াডাগে মূসা আলাইহিস সালাম দুনিয়াগে হুন্নেই নামাইস একালেগে ফানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাওয়ান জেহেন কামা এহেন্নোনি মূসা আলাইহিস সালামগে কিবামে আল্লাহ সুবহান ওয়া তাআলা ekan gabule nukuravane kan ehmeema alugun menna engin dani emme fahuge deenaki ade emme fahuge risalatake allah subhanahu wa taala alugun mangi medina nge ki nabi bekalun fonuvi ehn namas nabi sallallahu alaihi wasallam fo ebekalun ge risalatuga emme ha rangalu he sifatake nabi sallallahu alaihi wasallam risalatuga lavwa fa furihama kurawwa fa ani ehmeema allah subhanahu wa taala wahi kuraw al yawma akmaltu lakum deenakum me اهن اياتك الله سبحانه وتعالى وحي قربا ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه افس ميهكو اسلام دين نون دين الدينك كمغا ادفي كمغا وانا مكم يميهكي كمان قبول نوويني اهن بي معلوغن من مسلم كمغا نوت الله سبحانه وتعالى ايمان وابيو كمغا ميواني نبي صلى الله عليه وسلم جي رسالة فورهما تبا ومن اي رسالتو جي تريغا هميني امها نبي بيكلون جي دووتو رسول صلى الله عليه وسلم كورين اسوه ديها نبي بي کلونج دووتو امها امتكي مي امتكي مچا مي امه الله سبحانه وتعالى اختيار كوروا ما كوروا فا مي واني اي علوغن مننا كيرت قرآن دفاقين قيامتا هما يدميگن دان موجزات گوتوغا رقاتر كوروگن وا شريعت گوتوغا اهن هوريها شريعت ميد واني اي شريعت غهول ورين আমিল্ল বাদল কফা
1: মুসলিম মখনে এওকং কামং আমর কুরমা নোবা কাং কান নহি কুরমুগে ইজতিমাই রুকুম আহার মেঙ্গে তেরেগে দেমি অন্নান জিহে মাং আল্লাহু ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মানে হেওকামুগে মগা গোয়া আদি হেওকান্তেতাক আমর কুরা আদি নুবায় কান্তেত নহি কুরা বায়কু তেবা মিহুঙ্গে তেরেম ওয়াহুশ কামে এউরেন নাকি হামা দিননওয়ানে মিহুন্নে
2: আদি খুতবা মিউনি মুত্তামেগা ইসলাম দিন দে মিউনানি আল্লাহগে একান্তকম মাচ্চা তরবিয়াত দিগেন কামরা হেওকান কাম আমর কো নুবায় কাঙ্কা নহি কুরুমগে ইত্তিমাই রুকুম দমাটাগেন কাম দে মি হাগেগে কাশাওর কো দেবা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবা বাসওলে বেস মিউনি খুতবা বিদাউলে দেবা খুতবা মি বিদাউলে ইতসাবালা আউমিন কোবাতো মি কুদিন তরবিয়াত কুরমা মি হেওকান কাম আমর কুরমা আনুবাগান নহি কুরুমগে তেরেগা আউমিন বিসনাম জেনে কান্তত কাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাসওলে বাল্লাহ লাকি কে তো দাড়ওয়ান
0: আদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করোনি তেমন কলে গিফানু ফনু উনি রিওয়াতি আখলাক ফুরিহাম করব মাসে ইননামা বুইস্তু লি উতামিমা মাকারিমিল আখলাক এহেমা আলুগন মঙ্গে দীনুগে বায়ে রিওয়াতি আখলাক কি রিওয়াতি আখলাকা ফুশুরা এভস কামে বে আদাবি এভস কামে দীনুগে তেরে গানুয়ে এহেমা এভস মিহকো মি দীনি কামেকে বনে আলুগন মঙ্গে জমীর গাবুদ নুকুরেবে আলুগন মঙ্গে ইজতিমাই মিঙ্গণুত বালা নুগন্ন কামে কুরা কাম গওয়ানমা শক্কে বিসনে এই দীনা খিলাফ কামে দীনকি রিয়তি আখলাগু দীনুগে হুরিয়া কামে মেসানি রিয়তি আখলাগু গ মতিগা এহেমি মালুগন মেং আলুগন মঙ্গে দারিং তরবিয়ত কুরার মিকামা ওয়ারব বড সামালু কান দেইন জেহে রিয়তি আখলাগু গে ভেরি বাইগগি গতুগা একুদিং তরবিয়ত কুরান আলুগন মেং গে মি মতিভেরি দীন এহেম মিস্তকুন্না ফোর কদ্দিনুমগে মি আমানান হাওয়াল কুরাইফা বাই মি উম্মতুগে হুদুরিন নাকি আলুগন মঙ্গে তেরে কোম্মে মি হাকি দীনুগে ইলমু উঙ্গেনিগে নুয়তা দীন দাসকগেন মি দীন ফেতুরু মট্টকা আকি কঙ্কুলতক দতুর কুরাইন মি হেন্নু হেন্নামেস আলুগন মেম বিসনাদম বি কিহিনেতো আলুগন মেন না হামে মিসালক দীহি রাজ্য বালালামা দীহি রাজ্য কিহিনেতো ইসলাম দীন আস ফমিওয়ানি আদে তারিখ কিদে গতুগা দীহি রাজ্য ইসলাম দীন আওমুগে এম্মে বড় এস সবাব কি এই ইসলাম দীনুগা ফুরিহা মারিতি আখলাগু মি

Alhamdulillah, wassalatu wassalam ala rasulillah. Namad ki e namad ge sabun algol menge kuffafata fuhevi gen diu mage itura algol menna tabii gutum ve safta her kamuge warabodu ehi tarika me libade kame tibefunna egi wada ganwa na fadan komme faru namad kattaka algol men toharatu libigane algol men mitiben jeni safta her kamuge batiga rasulullah sallallahu alaihi wasallam ekelege fanuge sahabina sual korvani mi namad ge hikumen haamu ko deuma gutum hadis korvani tiyabami ge tere mi heko emi hege gege durumati ga onna fengandaka duwalaku fasfaharo eri efengandun ena hina gin fikamavana ena kibaga evves kuni milakamen hunna nehije enduga sahabe bekalun dannawani nuneke nuhunna nete نبی صلی اللہ علیہ وسلم حدیث کروانی نماد کی افد اچھکے اے نماد کے سوابوں اے نگے امہا فافتا فہیو گن دانے کمک کمگا وے این کم لبت اخونا اختنے نمادن ارگل میں فروات روان ابچے نکم وسنوا نبوی می ارشادو گامی وا ইরশাদ বসফুলং আলগুলমেন লিবিগেন্দা রীতি ফিলাওল কিহা ইবরেত্তেতো আলগুলমেন গেতেরে মিহ কোরেহা দুয়াল ফসফহরো ফেমওয়ারা তোহিরুম ফাদান এ নামাদ আলগুলমেন ফাফাতাকুম দুরকদ দিনুমা এহি তেরিবেদে হামে হেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরবানি মিহা নামাদান আননা ইরুগা এনে কোরে ফাওয়া ফাফাতান এনেগে বলুগা এনেগে কুন্ডুমতিগা হরে ena ena madan awmu ge sobun ena maduga ena ada kura ruku ge sobun nuwata sajida ge sobun ena ge konduga nuwata ena ge bodugawa faafata faabagin ohigende hema efada gotek galgul menna misal jassawani nabiyya sallallahu alaihi wasallam algun menna mikamu ge muhimmukan handan koddeva algum mena mada shauguri koddem gotun insanaaya misalun fasiyaka mauga visnigendane kamattaka واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته

এখান দেন ওড়িগতুম ওয়াখং কশরি আল্লাহকে হজরতগে আদিতি মঙ্খলে ফান ওয়াখং কশরি পয়াম বেগিং হুরি ইনজার কুরব্বা বেখলৌ খামগে।

ফাহে এউরেন নং এ ওয়াদু কায়রিম ফেনিজ্জে হিন্দু কাফির মিহুংগে মুনু তগং হিতাম এবরকান লিবগেন দানতে আদি অঙ্গওয়ানতে মিথে বামিহুং এদি গোয়া খামগা বিখন্তকে

খবর দি বলাশ আল্লাহ থিমং খালে গে ফানাই থিমং খালে গে ফানা একু গাওয়া বয়কু হালাকু কুরবি নময়স নুয়াতা থিমম মিনার রাহমা লিভি নময়স ফাহে ভেন দেনি আযাবুন কাফিরুন সালামে কুদেনি খাক হইয়ে।

0: মিয়াকুরুগে মুরাদ দেনবড়িগেম বানি আল্লাহে কলমায় এ কলমং এউরেন লিয়া থাকেতি গন্ধেবা ওয়াহী করবমে
1: মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন
0: খালেগ ফানগে ভেরি রাসকালাগ নিয়মাতুম খালেগ ফানি ময়া হুকমগা বিবাডায় নুগর্ণবমে
1: وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
0: আদি হামাকাশরম নি

0: ব বুনে হদা দেবাউডুম হিঙ্গাউড়ে মিহায়।
1: মন্নাইল লিল খায়রি মুতাদিন আসীম,
0: হেওকান্তম মানা করুম গিনা হাদ্দু ফাহান আলা ফাওয়া ফাফা করুম গিনা মিহায়।
1: উতুল্লিম বা'দা যালিকা জানিম,
0: হিং হারু মিহায় এহুরিহা কামকা ফাহুগা বাফা নুকাশাওয়ার দারিয়েকে।
1: أن كان ذا مال وبنين,
0: এনাই মুদাবেরি আদি দরিন্তিবি মিহকা ভীতিয়ে।

0: ইসলামের দুয়াহা জেহেন্দেন কাশাবার ওয়ে দেমি অন্য আহদ থাকে তেমন রসকালা গে হাজরতুং তিয়াবামি হুন ভানি হে হামা কাশাবার তিয়াবামি হুম হুকুম কুরা গৈতং হুরি হামা তিয়াবামি হুন নাশে
1: سَلْهُمْ أَيُّهُمْ بِذَلِكَ زَعِيمٌ
0: خَلَيْغْ فَانُ اَوْرِنَّا سُوَالِ كُرَوَّا بَلَّ وَاشِ اَوْرِنْ كُرَ اِكَمَ جَامِنْ وَاحُشِي خَاكُهِيِّ

আদি মালায় কথম এ উডুগে খংকুড়ৌ গাতি ভবানতে এ দুহং কলেগ ফানুগে বেরি রসকলাঙ্গে আরুষ ফুড়ু এ উরেঙ্গে মতি গা উফুল্লবানি আব মালায় কথম নে এ দুহং হসাব বেল্লু মধ্যে ব্যামি হুম হুষাড়ু বানতে তিয়ে ব্যামি হুঙ্গে ইভ্যস্কমে বংহনায় নুয়ানতে

0: দেং হাইদ্দিহা মোশুকে দিগুমেন হরি হিলহিলা ইগ্গা এনা হিলহিলা জাহাসে
1: ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম
0: হামাকাশরুম এনা আল্লাহাং ঈমান ওয়া খামগাইনুয়ে
1: ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন
0: আদি মিসকিনুন নখান দিনুমাকা এনা বার ওয়ালা খামগাইনুয়ে
1: فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
0: فَهَ مِيَدُ مِتَاكُ إِنَايَكَ رَحْمَتَ تَرِيَكُ نُوَي
1: وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
0: أَدِ غِسْلِين مَنْوِي إِبَاهِ نَرَكَاغَ أَهُلْ وَرِينْگِ گَايِن أُهُرِ فَادِيَ مَنْوِي إِنَايَكَ خَايِچِ نُوَي
1: لا ياكله الا الخاطئون
0: كفر منوي انكانته

0: ফাহে তেবা মি হুন না ফেন না থাকে চাই তেবা মি হুন না নু ফেন না থাকে তে গান দেবা ওয়াহাই করবা মে
1: ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম
0: হামা কাশওয়ারুম এই মা বেগম বা রাসূলক এবাহি জিব্রিল গে ফার আল্লাহ গে হযরতুন গেন নবী বাসফলে কাং কাশওয়ারে

0: আদি হামাক স্বরম তেবামি হুঙ্গে তেরেন দোগু কুরা বয়কুয়া খান থেমন রসকলাঙ্গে দেনোডি গেমবামে
1: وإنه لحسرة على الكافرين
0: আদি হামাক স্বরম এ কুরআন কি কাফিরুঙ্গে মচ্চং হরি হিতামাই কং কশবরে
1: وإنه لحق اليقين
0: আদি হামাক স্বরম এ কুরআন কি ইয়াকিন বেগেমবা হক তেদুকং কশবরে
1: فسبح باسم ربك العظيم
0: فاه كليغ فانغ وري مام وانت رسكلانغ اسم فلون كليغ فان تسبيح ودار واشه
1: بسم الله الرحمن الرحيم
0: رحمن وانت رحيم وانت الله اسم فلون فشاغنمي

মিহাকু ফরস্তারাগে গুথুং আজাবাখং এদি গবি এই কাফের নং আইস জেহেনে আজাবে কে উডুতাও গেবেরি আল্লাহ গে হাজরাতুং আন্না আজাব দুরুখু দেনে হামা একা কোয়েশনু এ

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ألو غيري رسكلاكو كودا كوجكو كمكا مي ألا في دوهو إدميهم مي ألا بلا بلوكري فدان إدميهن رحمة الله
1: غارين تنغاري سالس واسمنتو مي دينو كادو
2: سندورا
3: আসসালামু আলাইকুম এমএ আই হুনতেরিনা ওয়ারা বাজেরি উফাভের ওয়াকুত কলকং এতে মিগডিগা আলগুন হুদামি বদল কললি সুন্দরা মি সিলসিলাগে আ প্রোগ্রাম কায়কু মি প্রোগ্রাম গ মি গেনেস্তেনি আশেহ আলী নাজিব লিউবা দগত পাবলিশার্স পাবলিশ কোফাওয়া সুয়ারু কে দেবেনে মাগু মি ফতুকাওয়া ওয়াহকত ইয়ানি মাল হিসাবু ফেশিগেন কুরিয়া দানন ওয়াহকত নেওয়াতেনি আয়েশা তোরতা
4: হেওকান্তকং আমরু কো মুনকারা আত্তমনা করুম মি হাদিস কা আসফাওয়া হতরওয়ান হাক্কে ಮಿಕಂತವ ಸ್ಮಗ್ಮತಿಗ ಹಕ್ಕಿಕೆ ಗೊತುಗ ವಕಿನ್ ಖಾಸಕ ಫಾಹಗ ಕುರೈಫಾವನೆ ಮಗುಮಚ್ಚಕಿ ನುಬಾಕಂತ ಫೆನುಮುಗ ಫುರ್ಸತು ವರಬ್ಬಡಂ ಒತ್ತನಕ ವಾತಿಯ ಹೇವಕಂತಕಂ ಅಮುರುಕೊ ಮುಂಕರಾಯ್ತ ಮನಾಕುರ್ಮಕಿ ಇಸ್ಲಾಮಿ ಉಮ್ಮತ್ಗ ಅಸಾಸ್ತಹುಗೆ ತೆರೆಯಿಂ ಹಿಮೆನಿಗೆ ವಾಕಮಕೆ ಅಲ್ಲಾಹುಗ ವಹಿ ಬಸ್ಫುಳುಗಾವೆ

0: মিয়া হিসাবং মেয়াদিগ ফিদাউর নিমুনি ফিদাউরাকিগ ইরাদ করবি বাদ কলমুক উম্মিদ ওয়াকিদাং ওয়াসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত।
1: وعليكم السلام ورحمة الله وبركاته।
2: মি কুরআন কেমন দসকদে মুসাফুম ফিলাওয়ালে মি সসলাগে সতেক সোলবন ফিলাওয়াল মুদারিসকি আলকারি আলী ওয়াহিদ আব্দুর রহমান দরবরুনকি রাউদা মোহাম্মদ হালিমত জহুদা আদম আয়েশা রিজমা আদি শহদা মোহাম্মদ প্রোগ্রাম ফদ্দি আলগন আলী রাজী।

আদি হামা কাশাওয়ারুং এ শয়তানা তিয়া বামি হুঙ্গে তেরেং গিনা বায়াকু মগুফরাদ দাফিয়ে ফাহে বিষ্ণা বায়াকু কামুগা তিয়া বামি হুং নোয়া মুহেয়ে।

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাজ কি এ নামাজ গোয়ালেবে থানুগা এ নামাজ আদা করুম বরম মুহিম আলকামে নামাজ ফর নামাজুগে জামাআতুগা করেবিগিন দিউমকি এই মুমিন তকুন টাকা হেওকম বড়বিগেম ওয়াকামে ফিরহিম বেফুন টাকা ওয়াজিব করেবিগেম ওয়া ফরদে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি تيباميهم ما دما الله سبحانه وتعالى مسلمي قطغا بدل قرن إديك مبانما مي فرو الفس نمادا إنامادو تكا قوالوي تنوغا إبهي مسكتوغا أدا قرما ركات رواش تيباميهم جي نبيا جي سنتكي إي تيباميهم جي نبيا سنن الهدى تدموغ سنة دفكين في نمادو هميني مي تدموغ سنتوغ تريغ نبي صلى الله عليه وسلم جنستوا فاواغوتا مسكيتوغا اي اڑوكان ادا كورا اوشكامي تيباميهم منافق فدان نوتا خلاف فاوا مي فدان جيغا مي نماد كوراكم وانما تيباميهم ايوني تيباميهم جي نبييا جي امورفلا اكليغ فانو جي هدايتا اكليغ فانو جي سنتا خلاف في تيباميهم اكليغ فانو جي سنتا خلاف وجكم وانما تيباميهم মগুফরে দিচ্ছে খান্ড এলিগেন হুরি মুনাফিক কমেনুই ফরুল নামাদুগে জামাতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণুফুড় এবেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দসকত দেববা তরবিয়ত করবা ফাওয়া গই এহকম এবেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদ আদা করমা টাকা এ গোয়ালেবে মিসকিতেগে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগা এ নামাজ আদানু কুরমকি এই মুনাফিকুমগে সিফা এমি হেকিবাগা হুরিকুমগে হেকি গুতু এহকামুন সাহাবী বেকানুগে তেরেন আগুন মেন্না ফিনিফেন নুয়ে এবেকানুন ফরু নামাজুগে জামাআত ফাসওয়েতি বাওয়াতিবে এহমবেগে একলে একফানু ওয়াহা কোন নিমওয়ালুম বিদাড়ওয়ানি নিহকু ফিরুকিফাওয়িস نوات دمیه گی اطلف کرے گم وا حالو گاوس فرو نماز گے جماعتن اون ہٹے واخر دعوانا الحمدللہ رب العالمین والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ